อเมริกินะกี้เซเกจาเททาเฮนัลเวนะกามุยเฮอเลงกาติงเนกี้ลาลุซิซูเกเฮฮากเลเมซุซุญเนเมกาโกปิเลกฟิลาวเรญาบูรุบุงเทเลกเททาลเวนะฮะมูอเมริกิตาบาซินาเซียมานันเลมลาวาโบจาเลฟาฮาวไซซามัยกุตวาฮาวโอ้โมยบางทีแล้วก็หันยังเห็นว่าไม่ได้ฮาวลูกเราเขียนนะยาบาร์กุลเลกเซียเทคิสุงเทเทเทวลเลกเซเบอควาลาดิตาบาซินาเกลาบุตรานุนดาเดลซาระโอกาควาดิงโอเรมลาวนาวาบูจาเลฟาไมคุตวาคาเคียติอาจัสซาปานะโอจาโบเรนาบาเซโซโฮโบเอเลมบูจาเลฟาบามูลาวาบาสุทูวาเลรูทูรีบุคิเลบาฮานาบุลมาฮันเซเมนูโอเรตวาฮามูลาวาเลรูทูรีมูลาวนาo khopo wa ma America o ka bo sa fe chabelwa ke letsatsi parliament ke maikutlo under the letswaga le ha ke ne nka kalaka sa gore ke bo ka thatishe letsa nda letswaga tabenya gore na ho getlwa hona ho ho bolelang na ke ho feng me ho yetsa hetsi jwang ke ona mo jwa le he uno ka ghlakisetsa hona teng nda dile tswaga gore re tletse bo gore ke o tlusise hantle 21 21 99 56 kapa plus 2665 99 56 ke tsona dinomoro tseo hemo mamedi o ka kenang ho tsona ge a theta ditaba tsa rona ho seng hona lenaneong lena la tahamiso e re ke bale molaetsa o mong hape kwa ntate kwa mme mathebe ka nqena ka melaetseng ka mona o re ntate mputsi tshisinyo ya hore molao ona wa America o ba pifele wa le rotho di mohlomong e ka thusa go fana ka bolokolohi ba ghetho o motho ka mong jwa loka ha le fatshe le ka mahanya le dipheto ho gahlanong le ditlwaelo tsa gale jwa loka ha ke hlalositse maikutlo ana ke a me mathebe le yena a hlaisa maikutlo a hai me ya mo mamedi ha ga ditaba tse dintse o re he re bona hetseng ka patse bona hetseng dia tsa hetse ke mo jwa le he jwa loka ka mehla kgwedi le kgwedi banka e kgolo ya naha e fanne ka hore na mohlomong di matla a theko a bona hala a le hokae se ga hla sa pokello sona se bona hala se le hokae ke tsedi tsa ditaba tse bona hetseng he di hlalositswe ke banka e kgolo jwa loka ka mehla ka mo heoleng ka teng fela he mohamedi taba e ntse le teng e bona hala jwa le he yona e le kholotso ke taba ena ya hore jwale ditjeo ntsena tsa mafura matla a theko tabentse ka ge manyolo jwalo go bonagala go ntse go tla phagama ka lebaka la gobane hemo wa medi tla gopola ga re ntse re bala ditaba re fumana masedi mona ga ka ditaba tse dingwe ntse le tsona ditaba tsane tsa dintwa tsane tse Middle East kwana hemo wa medi tse e tsang gore jwale go bonagale matla a theko a tlile a tla phagama ka lebaka la gobane ga demande e le high jwale supply le lo ke hona mane mo jwale hemo wa medi di-price di tla nyoloha empa ha ho ne ho ka ha bona hala jwale hemo wa medi demand e se tlase jwale le supply le yona e bona hala e le ngata mohlomong mafogana tla qalella go jwale a theowe jwale ka lebaka lona le leng la hore a fokola jwale ke ka ho di-price kapa ditjeo di bonahalang di phahama ka sekgatlha mo mamedi re re kopane le wena go sane lenaneo ke molodi wa taba ga re tlhabe jwale re diela beke ena re tibisa kepe ka jeno ke la 25 godi ke a loetse selemo ke sa 2026 re fitlha pheletsong ya lenaneo lena la thagamiso lebitso la ka ke tlhalefo motusi ke ne ke le molomo wa moifo fela he moamedi go tsamaisa lenaneo lena go fitlha pheletsong mona ke sebetsa letebelelo jane ya re baleletseng ditaba tsa metsotso e 30 ka mora gora